0: গুমু মাহের লাগাতে
1: ওসে
0: গুমু মাহের লাগাতে হো না খোয়া গুমু মাহের।